আরে নুমভং সুৎ গংদগম আরে সুযোগ পু রংভম সাপনালেপকা সুরং সামতনচি তুমকুং তুংলা থুপে আরে আবিদো লুংচংসু লোকাল তুচেত আরে কা বুচো চেতনি আজুক আজুক রং লুংতেন ভোমসা আরে গন আতান থামদন ওথা সংতেত গনরেম আরিম সুলা আলং চংস থুপে নুশিচান তারজেং উঞ্চেত নিমো টকচা গ্যাপ